0: আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, হ্যালো, তো লাড়ালি সব বল সারা খবর কো, আসসালামু আলাইকুম,
1: জাহাঙ্গীর বাবা আসসালামু আলাইকুম, আবার সাম খবর কো,
0: ওয়ালাইকুম সালাম, সো খবর কে,
1: মাবাত খান খবর কো, সব খের না,
0: ও মাবাত খান আছে বরাবর, সিয়াত তে সদা
1: মা হয়ে ডু আজ গদা মে জবাব দেলা,
0: রাগে দালে ওয়ারে লা পরে ডু বান্দে,
1: হ্যাঁ মোবাইল মে লাগে ওলা মো দা কো জাহাঙ্গীর বাবা লাগে,
0: ও সরঙ্গে চললাম মাবাত আছে সিয়াত তে সদা ঠিক ঠাক,
1: হ্যাঁ জি, হ্যাঁ জি, ওয়া জাহাঙ্গীর বাবা ওই পাটি মে লাগে,
0: সা দার তে উয়ে চে কুম প্রোডাক্ট ইস মা ইস্তেমাল আবে
1: بہترین
0: خوش ہے بالکل اور دن کو تاسو حرات لائے سو 0342-733-1292 السلام علیکم زا بس تلاڑلے زبا بلکالر واقعا زکا چھے کال خود ملاو سلاو و بس چکم خبرے وی آگا دے نو اس لے السلام علیکم ہیلو السلام علیکم ہیلو